খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খুব ছোট্ট বয়সেই নিজের মাকে হারিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে তিনি লিখে গিয়েছিলেন যে যখন মায়ের মরদেহ বাড়ির সামনে ছিল, তখন দেখে বোঝার উপায় ছিল না যে তাতে কোনো রকম কষ্টের রেশ রয়েছে, কিন্তু যখন মাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যে তিনি আর ফিরবেন না, এই কথাটাই তাকে সব থেকে বেশি বেদনা দিয়েছিল। কিন্তু তিনি তো বেদনা সইতেই যেন জন্মেছিলেন, সেই জন্যই তিনি বলতে পারেন, আছে দুঃখ আছে মৃত্যু তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আজকে গুরুদেবের প্রয়াণ দিবসের দিনে আমি আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা, তবু অনন্ত জাগে, ওনার জীবনের এই অধ্যায় নিয়ে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

রবীন্দ্রনাথের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যাকে কিনা রবীন্দ্রনাথ প্রায় নিজের বাবার মতোই শ্রদ্ধা করতেন। তার কারণ, তার থেকে তার বয়সের তফাৎ প্রায় 22 বছর। তো সেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গৃহিণী হয়ে আসলেন কাদম্বরী দেবী, যিনি কিনা রবীন্দ্রনাথের প্রায় সমবয়সী। আর শুরু হলো এক অসাধারণ বন্ধুত্বের কাহিনী। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে গুরুদেবের প্রয়াণে দিবসে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা, তবু অনন্ত জাগে, গুরুদেবের জীবনের এই অংশটি নিয়ে। এইটি যে শুধুমাত্র তিনি লিখেছেন তাই নয়, তিনি বারবার নিজের জীবন দিয়ে যেন এই কথাটাই প্রমাণ করে গিয়েছেন। তো যে কথা বলছিলাম যে সম্পর্কে বৌদি, কিন্তু সমবয়সী কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্ব ছিল অত্যন্ত নিবিড়। সেই কাদম্বরী দেবী কবিগুরুর বিবাহের 4 মাসের মাথায় আত্মহত্যা করেন, কিন্তু তারপরেও কিন্তু কবিগুরু ভেঙে পড়েননি। সাময়িক অবশ্যই তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপরে আবার তিনি সেই কথাটাই প্রমাণ করেছেন যে জীবন চলতে থাকে নিজের ছন্দে, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানাইট .com-এ আজকে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তার অত্যন্ত আদরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর, যাকে কিনা বলা হতো তিনিও গুরুদেবের মতোই অতটাই প্রতিভাশালী, কিন্তু তিনি সেই প্রতিভা বিকাশের সুযোগই পেলেন না। খুব কম বয়সে তাকে ইহলোক ত্যাগ করে যেতে হলো। এক, পিতার কাছে তার সন্তানের মৃত্যু যে ঠিক কতটা বেদনাদায়ক সেটা হয়তো বলে বোঝানো যাবে না। সমীকে যখন দাহ করে গুরুদেব ফিরছেন, তখন ট্রেনে কয়েকজন ভদ্রলোকের সঙ্গে গুরুদেবের দেখা হল এবং সেখানে তিনি যথোপযুক্ত ভদ্র সভ্য ব্যবহারের মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করেন। পরবর্তীকালে সেই ভদ্রলোকেরা যখন জানতে পারেন যে গুরুদেব তার সন্তানকে হারিয়েছেন, তখন তারা কি বলবেন ঠিক করে উঠতে পারেননি। কিন্তু গুরুদেব কিন্তু এক্ষেত্রেও এই ব্যাপারটাই বলে গিয়েছিলেন, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গুরুদেবের জীবনের এই প্রসঙ্গটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি, তবু অনন্ত জাগে। এই কথাটাই তিনি বিভিন্ন সময়ে নিজের জীবন দিয়ে ব্যক্ত করেছেন, সেই কথাই আজকে রয়েছে ইচ্ছে ডানার আড্ডার আসরে শুধুমাত্র আপনার জন্য। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব যে শুধুমাত্র নিজের জীবদ্দশায় শমীন্দ্রনাথকেই হারিয়েছিলেন তাই নয়, বিশ্বকবি নিজের জীবদ্দশায় তার দুই কন্যাকেও হারিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই নিজের চলা থামাননি। তিনি বলে গিয়েছিলেন এগিয়ে যাওয়ার নামই জীবন। তিনি বারবার প্রমাণ করেছেন যে তবু অনন্ত জাগে। মৃত্যু তার কাছে কোনো আকস্মিক আঘাত নয়, মৃত্যু ছিল তার কাছে জীবনের এক পরিপূর্ণতা। তিনি এই কথাই বারবার ঘোষণা করেছেন নিজের বিভিন্ন সৃষ্টির মাধ্যমে, গুরুদেবের জীবনের এই অংশকে নিয়ে। এই কথাটাই তিনি নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রমাণ করে গিয়েছেন। তো সেই কথাই আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো এখানেই থামলাম। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই যে গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্যরকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা ন্যাশনাল লাইব্রেরির কথা বলি, সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথাও আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলো?

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি চল, ছলাত ছল ছলাত ছল ছলাত

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: What if your IT partner cared about more than just IT? At ETHOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETHOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETHOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলভিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% এর মধ্যে 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কিরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সেই সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল, সেই সব গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এই বেলভিডিয়ার এস্টেটের মাঠে নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী, দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের উপায়।

শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা দিতে হবে। অনেকেই বলেন এইখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফের স্ত্রী রাপ্তা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলে, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তার কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য রেডিও বাংলা নেই .com-এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কীরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

0: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফের সৌভিকের সঙ্গে। তোরা যে যেখানেই যাই না কেন, দিনের শেষে ঘরে ফিরে আসি। পাখিরা যেমন ঘরে ফিরে আসে, আকাশের দিকে তাকালেই আপনি দেখতে পাবেন ঠিক সন্ধে হওয়ার মুখে ঝাঁক ঝাঁক পাখিরা তাদের বাসায় ফিরে আসে। আসলে ফিরে আসাটাই সবথেকে সঠিক পথ। এবং যে যেখানেই দূরে বহু দূরে বিদেশে যান না কেন, একটা সময়ের পর ফিরে আসাটাই সবথেকে সঠিক আমার যেটা মনে হয়। কারণ একটা জিনিস মানতেই হয়, কারো না কারোর জন্য কেউ না কেউ অপেক্ষা করে। আর সেই অপেক্ষার কখনো চোখের জলে অপেক্ষা বিদায় দেওয়াটা ঠিক নয়। কারোর মা বাবা হয়তো অপেক্ষা করে আছেন যে তার সন্তান ফিরে আসবে, এইবার নিশ্চয়ই ফিরে আসবে, সে আমাদের সঙ্গে কাটাবে বাকি সময়টা। আমাদের বার্ধক্যের যে বাকি সময়টা আমরা আমাদের সন্তানকে কাছে পাবো, ঠিক এইরকম একটা ভাবনা চিন্তা সেই মানুষগুলো করেন। তাদের জন্য আবার আসিব ফিরে। সত্যিই তো ফিরে আসাটা খুব দরকার। আজকের এই স্পেশাল একটা রেডিও বাংলা ডট কমের গান মুসাফির আমার শুনব, কিন্তু এখন অপেক্ষা করছে কয়েকটা গান। ফিরে আসি, তারপর আটটা আবারও জমে উঠবে।
1: যত দূরে দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা, আবার আসবো ফিরে। তো বহুদিনের একটা পোষা পাখি বা পায়রা হঠাৎ করেই উড়ে গেল, খাঁচা খোলা ছিল, আর সেই খাঁচা খোলার মুহূর্তে হুশ করে উড়ে গেল। অপেক্ষায় আছে সেই মুনিব যে তাকে রোজ খেতে দিত, যার সঙ্গে রোজ কথা বলতো, কিন্তু সে যে ডানা মেলে কখন উড়ে গেছে আর কেউ দেখতে পায়নি। সেও দিনগুনে কবে আবার সেই তার প্রিয় পাখিটি ফিরে আসবে, আবার তার সঙ্গে গল্প করবে, তাকে ডাকবে, কথা বলবে। তো এই যে ফিরে আসার মধ্যে আবারও তার অপেক্ষা জড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও তাই, অপেক্ষা। অপেক্ষা না থাকলে যেন জীবন কীরকম ফিকে মনে হয়। এই যে দুর্গা মা আসবেন বছর শেষে একবার, এই তখনকার এই যে 4 দিনের অপেক্ষায় আমরা কিন্তু বুক বাঁধি, আর তাতেই আমাদের মন ভালো হয়ে যায়, আমরা আরও নতুনের দিকে এগিয়ে যাই, আমরা নতুন স্বপ্ন নিয়ে কাজের লড়াইয়ে নেমে পড়ি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা কাজের একটা অপেক্ষা থাকে, আর সেই অপেক্ষা অবশ্যই আমাদের একটা সময় থামতে হয়, সমাপ্তি হয়, কিন্তু অপেক্ষা জারি থাকে, ফিরে আসার গল্প জারি থাকে। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি, কি হয় কিন্তু অপেক্ষা জারি থাকে, ফিরে আসার গল্প জারি থাকে।

বদলির চাকরি বড় ভয়ঙ্কর, বড় দুর্বিষহ, বা বলা যেতে পারে খুব কষ্টময়। একটা ছোট্ট বাচ্চার সঙ্গে আরেকটা বাচ্চার বন্ধুত্ব হলো, বেশ কয়েকটা সময় তারা স্কুল অবধি এগুলো, কিন্তু হঠাৎ করেই মাঝ মুহূর্তে তার বাবার বদলির অর্ডার এলো, চলে যেতে হলো। থেমে গেল বন্ধুত্বের সে নির্মল আড্ডাগুলো, যার সঙ্গে তার বেঁধে উঠেছিল একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর গভীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। হঠাৎ করেই সেই বন্ধুটা ফিরে গেল বাবার চাকরি তথা সেই জায়গায়। কষ্ট হয়, সত্যিই কষ্ট হয়। আমাদের প্রত্যেকের এই জায়গাটা মেনে নিতে ভীষণ কষ্ট হয়, এবং সবথেকে বেশি সেই ছোট্ট শিশুটি প্রায় বেশি সাফার করে, কারণ বাবা মা হয়তো নিজের জায়গায় আবারও নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন, কিন্তু এই যে একটা দীর্ঘ সময়ে একসঙ্গে বন্ধুরা আড্ডা দেওয়া, একটা প্রিয় বন্ধু তৈরি হওয়া, তারপর হট করে চোখের জলে যেন সব কিছু ফিরে ছেড়ে চলে যেতে হয়, সত্যিই বড় কষ্ট হয়। রেডিও বাংলানেট ডট কমের পক্ষ থেকে তাদের সেই বন্ধুগুলো যেন আবারও দেখা হয়, আবারও ফিরে আসে, আবারও যেন ফিরে এসে বলে জল।

0: তোর পাশে।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। এবং এভাবেই আমাদের আড্ডা সোম থেকে শুক্র জমে ওঠে এবং আজও সেভাবেই। বহুদিন ধরে শুকিয়ে যাওয়া নদী একটা সময় জলে পরিপূর্ণ থাকত, কিন্তু আজ একদম শুকনো, খুবই শুকনো। যে সময়টায় হয়তো শুকনো থাকার কথা নয়, কেন এই সময়টায় শুকনো? মন খারাপ। তাহলে কি নদী আর জেগে উঠবে না, কথা বলবে না? ও কি আবার জলে ভরে থাকবে না? অবশ্যই ভরে থাকবে, অবশ্যই আবারও সেই জায়গায় ফিরে আসবে। তাই আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। একটা সময় নদীর পরিপূর্ণ জলে একটা অন্যরকম মাধুর্য, ভালো লাগা, সময় কাটানো জুড়ে থাকে। আর আজ সেই পথে গেলে যখন শূন্যতাই তুরু দেখতে পাওয়া যায়, জল নেই প্রায়, তখন সত্যিই বড় কষ্ট হয়। কিংবা বর্ষার জলে, এত বেশি বর্ষার কারণে ভেসে যাওয়া, সেটাও ঠিক নয়। তাই নদীকে আবারও আহ্বান, আবার আসিব ফিরে, আসুক ফিরে। তবেই না আবার মাছগুলো খেলা করা শুরু করবে, সেই জলের নিটল রোদের খেলা হবে, মনে হবে যেন হীরে খচিত সেইখানে অপূর্ব একটা সুন্দর ছবি তৈরি করবে। হাঁসেরা চলবে, রাজহাঁস ডাকবে, এবং মানুষজন সেখানে সাঁতার কাটবে। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরব, সঙ্গে থাকবে। এখন আবারও আমাদের জন্য অপেক্ষা করছে গান।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, আবার আসবো ফিরে নিয়ে। সত্যি আমাদের এই সময় নারী কিন্তু বলতেই হচ্ছে আবার আসিব ফিরে। তো কেমন লাগলো আজকের এই শো অবশ্যই জানাতে ভুলবেন না 4475039657122। আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। আবার আসিব ফিরে, তাই জীবনে যে যেখানেই থাকুন না কেন, ফিরে আসুন নিজের জায়গায়। হয়তো জীবনের কিছু মুহূর্ত কাটান সেই সময়ের সাথে যে সময় আপনাকে আঁকড়ে ধরেছিল। বন্ধুরা আপনার আসার অপেক্ষায় আজও অপেক্ষা করে। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নির্দেশ।

আমাদের সকলেরই একটা প্রিয় ঠিকানা থাকে, যেখানে শত ব্যথা নিয়ে, শত কষ্ট নিয়ে, যাবতীয় মন খারাপ নিয়ে আমরা স্বচ্ছন্দে যখন তখন সেই ঠিকানায় প্রবেশ করতে পারি। আসলে আমরা সবাই কিন্তু একটা শান্তির সন্ধানে রয়েছি। কেউ খুব সহজে সেটা খুঁজে পায়, কেউ সহজে খুঁজে পায় না। আবার কারোর প্রিয় ঠিকানাটা এখনও তার হদিশ সে পায়নি। একটা প্রিয় ঠিকানার মধ্যে আপনার প্রিয় ঠিকানা কিন্তু radiobanglanet.com। তাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে, www.radiobanglanet.com। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন? এই প্রশ্নের উত্তরটা কিছু বিশেষ মানুষের প্রতি আমাদের আজীবন থেকে যায়, যার উত্তর হয়তো আমাদের কাছে কোনোদিনও মিলবে না, বা সেই আশাটা আমরা হয়তো করি যে কোনো একদিন নিশ্চয়ই মিলবে। আমাদের অনেক কাছের মানুষ যখন আমাদের জীবন থেকে, আমাদের মনের ঠিকানা থেকে হারিয়ে গিয়েছে, ঠিক সেই সময় আমাদের মনে পড়ে যে একটা সময় সেই মানুষগুলো তো আমাদের মনের ঠিকানার খুব কাছাকাছি ছিল। তবে একটা সময় আমাদের প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যায়, আমাদের ঠিকানা বদল হয়ে যায়, মানুষ বদলে যায়, বা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেয়, নিজের কর্মসূত্রে হোক, নিজের ভালোবাসার মানুষের জন্য হোক, বা নিজের শখের জন্য হোক। তো আমরা ডেস্টিনেশন চেঞ্জ করি, আমরা ঠিকানা চেঞ্জ করি, কিন্তু আপনার প্রিয় ঠিকানা কিন্তু radiobanglanet.com, আপনি শুনতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা www.radiobanglanet.com। আপনার প্রিয় ঠিকানা কোনটা জানান না আমাকে।

0: আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি কয়েকটা গানের পরে।
1: ও জীবন ছাড়িয়া যাসনে মোরে।

0: মানছে কইবে মরা জীবন রে, জীবন রে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম দুটো গানের পরে। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমরা সুখ দুঃখের প্রত্যেকটা মুহূর্ত উজাড় করে দিতে পারি। তারা আমাদের ভালোবেসে আগলে রাখে, তাদের কাছে আমাদের নিজের সবটুকু দিয়ে প্রবেশ করতে পারি। এরকম কিছু ঠিকানা আমাদের জীবনে কিন্তু আছে, যখন আমাদের ভীষণ মন খারাপ হয় সেই ঠিকানায় গেলে আমাদের মনটা যেন ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এরকম একটা ঠিকানা আছে আমার বড় পিসির বাড়ি, যেখানে গেলেই আমার মনটা দারুণ ভালো হয়ে যায়। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবেসে ভীষণ রকমভাবে আগলে রাখে। যখন ভীষণ কঠিন পরিস্থিতি ছিল সেই মানুষগুলো আমাকে বেঁধে রেখেছিল, এখনও তারা দারুণভাবে বেঁধে রাখে, আগলে রাখে। আপনারও নিশ্চয়ই এমন কোনো প্রিয় ঠিকানা আছে যেখানে নিজের সবটুকু দিয়ে সেই ঠিকানায় প্রবেশ করতে পারেন? সেটাই আমাকে জানান, আপনার প্রিয় ঠিকানা কোনটা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম তিনটে গানের পর, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। কথা হচ্ছে প্রিয় ঠিকানা নিয়ে। এই যে প্রত্যেক দিন আমি আপনার সঙ্গে নিয়ম করে একটা ঘন্টা কাটাই, আপনি আমাকে নিয়ম করে শোনেন, ভালোবাসেন, আপনার বার্তা পাঠান, সেটাও নিশ্চয়ই আমি শিওর যে এই ঠিকানাটা আপনার সবথেকে প্রিয় ঠিকানা। তাই আমাদের ঠিকানাটা আর একবার জানিয়ে দিই, www.radiobanglanet.com, আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার জীবনে তিনটে স্পেশাল বন্ধু আছে, যাদের বাড়ি বা যাদের কাছে গেলেই আমার মনের যত রকম অবস্টাকলস আছে, যত রকম স্ট্রেস আছে, কাজের দিক থেকে হোক, সেটা মন খারাপের দিক থেকে হোক, বা প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার যত রকম কষ্ট থাকে সেই বিষয়গুলো থেকে হোক, সেই তিনটে বন্ধুর কাছে গেলে আমার মনটা অনেকটা শান্ত হয়ে যায়। সেই তিনটে বন্ধু আমার সবথেকে প্রিয় ঠিকানা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পর।

সব থেকে প্রিয় ঠিকানা হলো কাছের মানুষের মনের ঠিকানায় প্রবেশ করা। সেই ঠিকানায় আমাদের প্রবেশাধিকার সবসময় কিন্তু থাকে না, তবে অনেকের জন্যই সেটাই দারুণ আরামের স্থান, শান্তির স্থান। আচ্ছা, আপনার পছন্দের মানুষের মনের ঠিকানায় কি আপনার প্রবেশাধিকার আছে? জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +44750396571। আপনার প্রিয় ঠিকানায় তো আমি প্রত্যেক দিন হাজির হবই, সোম থেকে শুক্র, রং বেরং নিয়ে শুধুমাত্র radiobanglanet.com এ। তাহলে আজকের মতো আসি, আবার আড্ডা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ এই উইকেন্ডে প্রিয় মানুষের মনের ঠিকানায় একবার ঘুরে।

সময় বহতা নদীর মতো, যে কখনো থেমে থাকে না, সর্বদা চলছে। আর সেই সময় বললেই আমাদের ঘড়ির কথা মনে পড়ে, কারণ আমরা সময় দেখার জন্য ঘড়ির উপরেই নির্ভর করি। যদিও এখন আর সেভাবে অনেকেই ঘড়ি পড়েন না, অনেকেই সময় দেখার জন্য ঘড়ির থেকেও বেশি মুঠো ফোনকেই ব্যবহার করে থাকেন, তবু সময় আর ঘড়ি কিন্তু যেন একে অন্যের সঙ্গে একেবারে মিলেমিশে রয়েছে। আর সেই ঘড়ির কথাই যদি বলি, তাহলে অবশ্যই উঠে আসে প্রাচীনতম ঘড়ির কথা। আর সেই ঘড়ির গল্প নিয়েই থাকবো আমরা আজ আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই প্রাচীনতম ঘড়ির কথা জানব, যে ঘড়ি আবার বহু বছর বন্ধ ছিল, তারপর আবার চালু হয়েছে। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাদের প্রতিদিনের যে কাজকর্ম সবকিছুই কিন্তু চলে ঘড়ি ধরে, অর্থাৎ সময় অনুযায়ী। সকালে ঘুম থেকে ওঠা, আমাদের কাজে যাওয়া, কাজ থেকে ফেরা, ডিনার এবং কোথাও যদি আমাদের কোনো অনুষ্ঠানে হাজির হতে হয় সেখানে যাওয়ার সময়, এমনকি সিনেমা দেখা, আমাদের বিভিন্ন যে শোয়ের টাইম, সবকিছুই কিন্তু আমাদের সময় নির্ধারণ করা থাকে। আর সেইভাবেই কিন্তু আমরা ঘড়ি ধরে চলতে থাকি। তাই ঘড়ি বা সময়টা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর সেই সময়ের কথা, ঘড়ির কথাই যখন আসছে, তখন প্রাচীনতম ঘড়ির কথা জানতে ভীষণ ইচ্ছে করছে। আর সেই প্রাচীনতম ঘড়ি, সেটা যখন প্রথম বসানো হয় তখন ভারতে তুঘলক সাম্রাজ্য চলছে। আর এই যে প্রাচীনতম ঘড়ির কথা বলছি, সেই ঘড়িটার একটা মজা হলো, সেটা কিন্তু একটা দুটো বছর নয়, 498 বছর বন্ধ ছিল, আর তারপর সেটা আবার চালু হয়েছে। আর সেই প্রাচীনতম ঘড়ি, সেটা প্রথম বসানো হয়েছিল কত সালে আর কোথায়, সবকিছুই থাকছে আমাদের আজকের আড্ডায়। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

সময়টা তখন 1386 সাল। ভারতে তখন তুঘলক সাম্রাজ্য। তুঘলক সাম্রাজ্যের অন্যতম সম্রাট ফিরোজ শাহ তুঘলক তখন ভারতের মাসনাদে। সেই সময় ঘড়ি নামক যন্ত্রটির কথা কেউ তেমন জানত না, আর সেই সময় সময়ের যে পরিমাপ সেটা করার জন্য অন্যরকম মাধ্যম ছিল। ওই যে আমরা জানি যে সূর্যের অবস্থান দেখেও কিন্তু সময় নির্ধারণ করা হতো, কিন্তু যন্ত্র নির্ভর যে একটা ঘড়ি সেই ব্যাপারটা কিন্তু রীতিমতো সবার কাছে একেবারেই অজানা ছিল, যাকে বলে একটা অবাক করা কাণ্ড, আশ্চর্যজনক ঘটনা। আর সেটাই ঘটল ব্রিটেনে। সেই সময় ব্রিটেনের উইটশায়ারের স্যালিসবারি ক্যাথিড্রালে বসল এক চমকে দেওয়া বস্তু, একটি যন্ত্রচালিত ঘড়ি। বিশাল যন্ত্রের সম্ভার, একটা রাজকীয় কর্মকাণ্ড। সেই সময় বিশপ ইরঘামের উদ্যোগে এই ইতিহাস রচনা হয়, আর সেখানে এই ঘড়ি স্থাপন করা হয়। মনে করা হয় এটি হলো পৃথিবীর সবচেয়ে পুরনো ঘড়ি, যা আজও চলছে। আর সেই প্রাচীনতম ঘড়ির গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে এই প্রাচীনতম ঘড়ির গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের প্রাচীনতম ঘড়ি নিয়ে, যেই ঘড়ি 1386 সালে ব্রিটেনের ওয়েটশায়ারের স্যালসবারি ক্যাথিড্রালে বসানো হয়। আর মনে করা হয় এই ঘড়ি পৃথিবীর সবচেয়ে পুরনো ঘড়ি, যা আজও চলছে। ইংল্যান্ডের চার্চে বসা এই যে ঘড়িটি, সেটি অবশ্য মাঝখানে বহুদিন, একটা দুটো বছর নয়, প্রায় 500 বছর বন্ধ অবস্থায় পড়েছিল। তারপর সেটাকে আবার চালু করা হয়, কারণ এই ঘড়িটির যে একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা বিবেচনা করেই এই ঘড়িটিকে ঠিক ভালো করে মেরামতি করে সেটাকে 1956 সালে আবার চালু করার ব্যবস্থা করা হয়। এই ঘড়ির গল্প জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি আমি অনামিকা আপনার সঙ্গে আবার আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্ধ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

সময় বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঘড়ির ছবি। ঘড়ি আর সময় কোথায় যেন একার্থ হয়ে গিয়েছে, আর সেই ঘড়ির গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ঘড়ির কথা বলছি, আমরা দেখেছি অনেকেই কিন্তু সময় দেখার জন্য এখনো ঘড়ির ব্যবহার করে থাকেন, এবং অনেকেই ঘড়ি পড়তে ভীষণ পছন্দও করেন। অনেকের সংগ্রহে অনেক রকমের ঘড়িও থাকতে আমরা দেখি। আবার এখন অনেকেই বলেন যে তারা ঘড়ি পরেন না এবং সময় দেখার জন্য তারা মুঠোফোন ব্যবহার করে থাকেন। অনেকের কাছে আবার ঘড়ি স্টাইল স্টেটমেন্ট। এই যে ঘড়ির নানা রকমের ব্যবহার, বা আমরা যদি ঘড়ির ইতিহাস দেখি, সেই যে একেবারে সূর্য ঘড়ি থেকে শুরু করে দম দেওয়া ঘড়ি, ব্যাটারি চালিত ঘড়ি, বা এখন স্মার্ট ওয়াচ, এই যে ঘড়িরও নানা রকমের বিবর্তন, সবকিছুই কিন্তু আমরা দেখছি। আর তার মধ্যেই এই যে ঘড়ির একটা আলাদা বৈচিত্র্য, আলাদা বৈশিষ্ট্য, এবং সবকিছু নিয়েই যে ঘড়ি তার নিজস্বতা এখনো বজায় রেখেছে, তার কারণ বোধ হয় সেই সময়। আর সেই সময় যদিও আজকের মতো শেষ, কারণ ওই যে অনামিকাকে বিদায় দিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আমাদের আজকের এই প্রাচীনতম ঘড়ির যে গল্প, সেই গল্প নিয়ে আমাদের আজকের আড্ডাটা এখানেই থামাতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

তবু অনন্ত জাগে, এই কথাটাই গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গতকাল ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো তার প্রয়াণ দিবসে তারই একটি অনবদ্য সৃষ্টির কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, তবু অনন্ত জাগে। এই কথাটা তিনি যে শুধুমাত্র লিখে গিয়েছেন তাই নয়, জীবনের বহু ক্ষেত্রে তিনি নিজের জীবন দিয়ে সেই কথাটাই প্রমাণ করেছেন। সেই কথাটাই গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই নন, আরও অনেকেই কিন্তু তার এই কথাটাই তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন, প্রমাণ করে চলেছেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকাল যেখানে আমাদের আড্ডাটা শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। অর্থাৎ তবু অনন্ত জাগে, এই কথাটা অনেকেই অনেকভাবে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এবং প্রমাণ করে যাচ্ছেন। তো সেরকমই কয়েকজন মানুষের কথা আমি আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে, যারাও কি না নিজের জীবন দিয়ে এই কথাটাই প্রমাণ করে চলেছেন। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে ডট কমে আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা বলছি এবং 22শে শ্রাবণ কতটা আবেগপূর্ণ, কতটা কষ্টের, কতটা কাছের মানুষের কাছে বা কতটা স্মরণীয় সেটা নতুন করে বলার নেই। কিন্তু যখনই আমরা 22শে শ্রাবণের কথাগুলো দেখি বা ফিরে দেখি 22শে শ্রাবণের দিনগুলো, যতটা কষ্টে ঠিক ততটাই কিন্তু লজ্জা। তারই এক টুকরো কিছু কথা আপনার সাথে শেয়ার করব আজকের এই আড্ডায়। একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে গুরুদেব, যার লেখক রানীচন্দ। এবং তার এই গ্রন্থের একেবারে শেষে একটা বর্ণনা আছে 22শে শ্রাবণের, এবং সেই বর্ণনা থেকেই আমরা জানতে পারি ঠিক যে অনুচ্ছেদ, শেষ অনুচ্ছেদ তার ঠিক আগের অনুচ্ছেদের শেষেই লেখা আছে বা তিনি লিখেছেন, গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও কি তিনি সেইভাবেই তো যাবেন, কিন্তু সত্যি কি শেষ বেলায় বা বিদায় বেলায় যেমনটা রবি ঠাকুর যেতে চেয়েছিলেন তেমনটা যেতে পেরেছিলেন? আর কেনই 22শে শ্রাবণ বলা হয় যে খানিকটা হলেও বাঙালির লজ্জার দিন?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখন রবি ঠাকুর একদম শেষ মুহূর্তের সঙ্গী, যখন তিনি বুঝতে পারছেন যে পৃথিবীতে আর কিছুক্ষণের জন্যই তিনি আছেন, তিনি চেয়েছিলেন যে তার শেষ কৃত্যটা সম্পন্ন হোক শান্তিনিকেতনের সেই ছাতিম গাছের তলায়, ঠিক যেখানে অফুরন্ত তিনি ভালোবাসা পেয়েছেন, এবং সেখানে বিনা আড়ম্বরে বিনা জনতায়, কোনো জনতার সমাগম থাকবে না, কোনো ভিড় থাকবে না, সেখানে তার যেন সম্পন্ন হয় শেষকৃত্য। কিন্তু তা কি হয়েছিল? বরং তার ঠিক উল্টোটাই হয়েছিল। রবি ঠাকুরের বাড়ির নিচে লোকে লোকারণ্য হয়ে যায় তার মৃত্যু সংবাদ পেয়ে। শুধুমাত্র যে লোকে লোকারণ্য তা বললেও ভুল হবে, এই বইয়ে বর্ণনা করা হয়েছে যে মানুষজন স্নান করছেন এবং সেই স্নানের ঘরে ছিটকিনি খুলে ঢুকে পড়ার মতো একটা ভিড়, মানে ভিড়ের একটা ছবি সৃষ্টি হয়েছিল, এবং সবাই মানে একদম লজ্জা ছেড়ে দিয়ে, নিজের সম্মানটুকুকে লুটিয়ে দিয়ে রবি ঠাকুরের সেই চুল দাড়ি কেটে ফেলা দেহকে দেখার জন্য মানে পাগল হয়ে গেছিল। তো যেইটুকুনি সম্মান তিনি চেয়েছিলেন শেষ কৃত্য সম্পন্ন যেভাবে তিনি করতে চেয়েছিলেন, তার ঠিক সেইটুকু তার অল্প অংশটুকুনও কিন্তু আমরা বাঙালিরা তাকে দিতে পারিনি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ট্রেডো বাংলানি ডট কমে আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা হচ্ছে। এবং 22শে শ্রাবণ বলতে যেটা সবার ফার্স্ট আসে, যেটা মনে আসে, সেটা হচ্ছে রবি ঠাকুরের মৃত্যুদিন বা মৃত্যু দিবস। এই কথাটা বলার সাথে সাথেই আমাদের মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়, সেটা তো ঠিকই, কিন্তু যদি আমরা একটু সেই আসল 22শে শ্রাবণের দিনটায় ফিরে যাই, সেই দিনটার সাথে একটু যদি তাকান, অনেক কিছু ভাবনার আছে। যে রাখি বন্ধন উৎসব রবি ঠাকুর এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল বা একটা আলাদাই মাত্রা যোগ করেছিল রবি ঠাকুর, ঠিক সেই রাখি বন্ধন উৎসবে দিনই কিন্তু তিনি মারা যান, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখি পূর্ণিমার দিন দুপুরবেলা। এবং বাংলা সালটা ছিল 1348 সালের 22শে শ্রাবণ এবং ইংরেজি 1941 সালের 7ই অগস্ট।

সৃষ্টির রাজা বলা যেতে পারে রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ, যে মানুষটা জানে যে সে চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ঠিক কিছু পূর্বে, বলা যেতে পারে মৃত্যুর কিছু পূর্বেও তিনি কিন্তু সৃষ্টি তৈরি করতে একটুও ফাঁক রাখেননি। যেমন, তিনি যখন মারা যাচ্ছেন বা মৃত্যুর কিছুক্ষণ আগেই তার শেষ কবিতার রচনা তিনি করে গেছিলেন, এবং যেখানে লেখা আছে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। এই অসাধারণ সৃষ্টি শুধুমাত্র রবি ঠাকুরই করতে পারেন, তাই আজও আমরা দিনটিকে স্মরণ করি, এবং আজও কিন্তু আপামর বাঙালির মনে বেঁচে আছে রবি ঠাকুর। অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করি আজকের আড্ডা, এবং আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং আপনার কাছে রবি ঠাকুর কী, আপনার কাছে 22শে শ্রাবণ কী, সেটাও প্লিজ জানাতে ভুলবেন না, এবং ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আজও সেভাবে আমাদের আড্ডা এগিয়ে চলবে। 1871 সালে জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পুত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সেদিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। তো পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এই সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1881 থেকে 89 পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। 1890-এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। 1896 সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। আজ আমরা সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলব। বাংলানেট.কমে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আজকে তার এই জন্মদিনের দিনে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে এসে তার আরও অনেক কিছু অজানা কথা আপনাদেরকে শেয়ার করবো। সবই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কমে সৌভিকের সঙ্গে গান মুস্তাফিলের আড্ডা। এখন

আসে বেলা শেষের গান গে, সেই তো চেনা চেনা মুখ তবু চেনা নয়, বুকের মাঝে দশ বছরের অবক্ষয়, সেই তো চেনা চেনা মুখ তবু চেনা নয়, বুকের মাঝে দশ বছরের অবক্ষয়, বিশল্যকরণীর মতো আজ কফি হাউস

দীর্ঘ শ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো কয়েকটি গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রেডিও বাংলা নেটওয়ার্ক কমে তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো ভারত মাতা হলো ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম, যা 1905 সালে তৈরি করা হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন আর সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। অবনীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় যেটাই আমরা মুগ্ধ হই সেটা হচ্ছে তার ছোটদের কাজ। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী এবং স্রষ্টা। তো তিনি ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের প্রথম প্রধান প্রবক্তা ছিলেন, যার ফলে তিনি প্রভাবশালী বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন, যা আধুনিক ভারতীয় চিত্রকলার বিকাশের দিকে পরিচালিত করেছিল। এছাড়াও একজন বিখ্যাত লেখক ছিলেন এবং বিশেষ করে ছোটদের জন্য। অবনী ঠাকুর নামে জনপ্রিয় তার বই রাজকাহিনী, বুড়ো আংলা, নালক এবং ক্ষীরের পুতুল ছিল বাংলা ভাষার শিশু সাহিত্য ও শিল্পের ল্যান্ডমার্ক বলা যেতে পারে। তো ব্রিটিশ রাজ্যের অধীনে আর্ট স্কুলে পড়ানো পশ্চিমা শিল্পের মডেলগুলির প্রভাব মোকাবেলায় ঠাকুর মুঘল এবং রাজপুত শৈলীর আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন। তো বেঙ্গল স্কুল অফ আর্টের অন্যান্য শিল্পীদের সাথে ঠাকুর অজন্তা গুহা থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতীয় শিল্প ইতিহাস থেকে প্রাপ্ত একটি জাতীয়তাবাদী ভারতীয় শিল্পের পক্ষে ওকালতি করেছিলেন। তো ঠাকুরের কাজ এতটাই সফল হয়েছিল যে এটি অবশেষে ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি জাতীয় ভারতীয় শৈলী হিসেবে গৃহীত এবং প্রচারিত হয়েছিল। আমরা আরও কিছু শুনবো অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। সঙ্গে থাকুন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব আজ এই বিশেষ দিনে, অর্থাৎ তার জন্মদিনে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলাম আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি শৌভিক। আজ তার এই বিশেষ দিন অর্থাৎ জন্মদিনে চলতে চার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো অবনীন্দ্রনাথ ঠাকুর লন্ডন ভিত্তিক শিল্পী, লেখক এবং লন্ডনের রয়্যাল কলেজ আর্ট এর শেষ সভাপতি উইলিয়াম রথেনস্টাইনের সাথে দীর্ঘ বন্ধুত্ব বজায় রেখেছিলেন। তো 1910 সালের শরৎকালে পৌঁছে রথেনস্টাইন প্রায় এক বছর ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলির সমীক্ষায় অতিবাহিত করেছিল, যার মধ্যে রয়েছে অজন্তার প্রাচীন বৌদ্ধ গুহা, গোয়ালিয়রের জৈন খোদাই এবং বেনারসের হিন্দু প্যানোলওয়ালি। তো তিনি কলকাতায় শেষ করেন, যেখানে তিনি অবনীন্দ্রনাথ এবং তার ছাত্রদের সাথে আঁকতেন এবং ছবি আঁকতেন। বেঙ্গল স্কুল শৈলীর উপাদানগুলিকে নিজের অনুশীলনে শুষে নেওয়ার চেষ্টাও করেছিলেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনার সূচনা করেছিল। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রথেনস্টাইনের লন্ডনের বাড়িতে বসবাসের সময়, যার ফলে গীতাঞ্জলির ইংরেজি ভাষার সংস্করণ প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির প্রকাশ ঠাকুর পরিবারকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, যা অবনীন্দ্রনাথের শৈল্পিক প্রকল্পগুলিকে পশ্চিমে আরও পরিচিত করতে সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির তালিকা যদি আমি ভাবি, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির তালিকা যেমন অশোকের রানী 1910 সালে করেছিলেন, ভারত মাতা, ফেরিল্যান্ড ইলাস্ট্রেশন, গণেশ জননী, ঔরঙ্গজেবের দ্বারা শিকোহের মাথা পরীক্ষা করেছেন, অভিসারিকা, বাবা গণেশ, নির্বাসিত যক্ষ 1904 সালে করেছিলেন, ইয়া এবং ইয়া 1915 সালে, চৈতন্য আর অনুগামীদের সাথে পুরীর সমুদ্র সৈকত 1915 সালে, কাঁচা এবং দেবযানী, মুসৌরি পাহাড়ে চন্দ্রোদয়, মুনলাইট মিউজিক পার্টি, রাধিকা শ্রীকৃষ্ণের প্রতিকৃতির দিকে তাকিয়ে শাহজাহান তাজের স্বপ্ন দেখেছেন 1909, যমুনা নদীর ধারে শ্রীরাধা। তো এইভাবে আমরা যদি ছবিগুলো তার দেখি, সত্যি অবাক হয়ে যেতে হয় এবং মুগ্ধ হয়ে যেতে হয়। কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কমে গান মুসাফিরে শৌভিকের সঙ্গে। আবারও কিছু গান, তারপর আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় ফিরে আসবো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা নিয়ে। তো এবার একটু উপন্যাসের দিকে আমরা নজর দেব। আসলে উপন্যাসের যে ব্যাপারটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস যদি পড়তে ইচ্ছে করে আজই তার এই বিশেষ জন্মদিনের দিনে পড়তে পারেন শকুন্তলা। 1895 সালে তিনি লিখেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই হচ্ছে শকুন্তলা। সংস্কৃত সাহিত্যে অবলম্বনে লেখাই শকুন্তলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলী প্রকাশে উদ্যোগী হলে তাঁরই অনুরোধে অবনীন্দ্রনাথ শকুন্তলা রচনা করেন। এবং এই বই রচনাকালে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে অভয় দিয়ে বলেছিলেন, তুমি লেখোই না, ভাষার কিছু দোষ হয়, আমি তো আছি। তারপর ধরুন ক্ষীরের পুতুলের কথায় আসি। 1896 সালে লিখেছিলেন ক্ষীরের পুতুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা উপন্যাস হচ্ছে এই ক্ষীরের পুতুল। দীপনগরের রাজার দুই রানী ছিল, একজন সুয়োরানী এবং অন্যজন দুয়োরানী। রাজা সুয়োরানীকে 7টি প্রাসাদ, 700 পরিচারিকা, 7 রাজ্য থেকে সেরা অলঙ্কার, 7টা উদ্যান এবং 7টা রত উপহার দিয়েছিলেন। তিনি দুয়োরানীকে অবহেলা করেছিলেন এবং তাকে একটা ভাঙা ঘর, একটা বধির ও বোবা দাসী, ছেঁড়া পোশাক এবং নোংরা বিছানা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন সাথে? একটি মায়াবী বানরছানা। আর সেই নিয়েই এই কাহিনী ক্ষীরের পুতুল। তারপর ধরুন রাজকাহিনী, 1909 সালে লিখেছিলেন। টডের রাজপুতদের কাহিনী অবলম্বনে মধ্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব, ত্যাগের কাহিনী। টডের গল্প প্রেরণা হলেও রাজকাহিনীতে রূপ দেখা রেখা দিয়েছিলেন অবনীন্দ্রনাথ নিজের মতো করেই। 1916 সালে আরেকটা লিখেছিলেন, নালক। আসলে নালক হলো গৌতম বুদ্ধের গল্প। দেবল ঋষি যোগে বসেছিলেন, ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটল, চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন, কপিলা বস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলাতেই। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগলো বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। তারপর ধরুন 1941 সালে বুড়ো আংলা। নাম হৃদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন, তার উপর যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। অষ্টমী করেই দিন কাটত তার। মানুষ বলো, পশু পাখি বলো, কীটপতঙ্গ বলো, সবাই অতিষ্ঠ তার ওই জ্বালাতনে। একদিন সেই হৃদয় কি করল না, গণেশ ঠাকুরের পিছনে লাগল। আর যাবে কোথায়? ভীষণ রেগে মেগে গণেশ ঠাকুর তাকে এমন অভিশাপ দিলেন যে দেখতে না দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে শেষ অবধি বুড়ো আংলা জক হয়ে গেল হৃদয়। তাই নিয়েই এই উপন্যাস বুড়ো আংলা, লেখকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। যদি কখনো পড়া না হয়ে থাকে, আজ এই জন্মদিনের বিশেষ দিনে পড়তেই পারেন বুড়ো আংলা। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই নিয়ে চলছে গান মুসাফিরে, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো প্রথম দিকে আমরা যতটুকু জানি যে তিনি ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং এবং জল রঙের কাজ শিখলেও পরবর্তীকালে তিনি আইরিশ ইলিউমিনেশন এবং মুঘল মিনিয়েচারের প্রতি আকৃষ্ট হয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশেই বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি চিত্রকলার চর্চা শুরু করেন। এবং তিনি শ্বেত অভিসারিকার বিখ্যাত ছবিটি আঁকার পর কৃষ্ণলীলা সিরিজ শুরু করেন, আর এই সিরিজ আঁকতে গিয়ে 1897 সালেই তার সঙ্গে পরিচয় ঘটে প্রখ্যাত ইংরেজ শিল্পী এবং শিল্পতাত্ত্বিক ই.বি. হ্যাভেলের। এই দুইজনের যৌথ প্রয়াসে কলকাতায় নব্য ভারতীয় ধারার ভিত্তি স্থাপিত হয়। 1897 সালে তিনি আঁকেন রাধাকৃষ্ণ চিত্রমালা, ভারতীয় আধুনিকতার এক নতুন দিক দর্শনের সূচনা হয়েছিল এই সময়ের হাত ধরেই। তো আমরা তো অনেক কিছুই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কিন্তু অজানা আরেকটা দিক আপনাদের বলি যারা জানেন না। এই সবের পাশাপাশি অবন ঠাকুর, আমরা সবাই তাকে অবন ঠাকুর হিসেবেই চিনতাম, এবং এই অবন ঠাকুর ছিলেন একজন এসরাজ বাদক, এবং একাধারে যেরকম এসরাজ বাদক সেরকম অভিনেতাও। তো নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেছিলেন, কর্মজীবন বলে আমার কিছু নেই, অতি নিষ্কর্মা মানুষ আমি, নিজ হতে চেষ্টা ছিল না কখনো কিছু করবার, এখনো নেই, তবে খাটিয়ে নিলে খাটতে পারি, এই পর্যন্ত। আমরা তো এর আগে কথা বলেইছি তার লেখার কথা, উপন্যাসের কথা, তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো 4474-3963-5712 অবশ্যই জানাবেন, আর আবারও আমরা করজোড়ে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম radiobanglanet.com এর পক্ষ থেকে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.com এর সঙ্গে। আচ্ছা।

0: দেখানা।
1: আহা, বারান্দায় আয়েশ করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েশ করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: আমাদের ছুটি ছুটি চলনে বলুটি ওই আনন্দ ঝরনা।
1: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
2: অন্য কোথাও চল?
3: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিলো তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিলো, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নির্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিলো, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি, তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না বস তার দিকে, মানে আমার মনে হচ্ছিল যে তাকালি আমি কেসকে যাব। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনো রকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে, তো সে বুঝে গেছিলো কোনোভাবে। পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অব্দিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখুন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

রবে নীরবে হৃদয়ে মম, রবি ঠাকুরের এই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমাদের আজকের পপকর্ন আমরা সাজিয়েছি তাঁরই গান আর লেখা দিয়ে। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের ওপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেন, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। ইউ যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করল। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জীবদ্দশায় তার নিজের কাছের মানুষদের চলে যেতে দেখতে হয়েছে, যা তাকে বারবার করে শোকাচ্ছন্ন করেছে। কবিগুরুর লেখা 1326 বঙ্গাব্দের কার্তিক মাসে। কৃতজ্ঞ শোক থেকে কিছুটা অংশ আপনার জন্য। এবার চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শ্মশান হতে বাপ ফিরে এলো। তখন 7 বছরের ছেলেটি গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জানালার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালবেলার রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞাসা করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। 1326 বঙ্গাব্দের আশ্বিন মাসে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন থেকে কিছুটা অংশ। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের এই রবি ঠাকুরের লেখা আর গানে সাজানো এই বিশেষ অনুষ্ঠান নিয়ে থাকব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা, সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসল, বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতের শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবন কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? প্রথম শোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1326 বঙ্গাব্দের আষাঢ় মাসে লেখা, সেখান থেকেই কিছুটা অংশ আপনার জন্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের এই বিশেষ অনুষ্ঠান 22শে শ্রাবণ নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে তাঁরই লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনালাম। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তবে যেতে যেতে অবশ্যই রেখে যাব রবি ঠাকুরের গান আপনার জন্য। দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুক্ত।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিদ্দি রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান, এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
5: কি লিখি তোমায় প্রিয়তম,
4: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তবু অনন্ত জাগে, এই কথাটাই গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গতকাল ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো তার প্রয়াণ দিবসে তারই একটি অনবদ্য সৃষ্টির কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, তবু অনন্ত জাগে। এই কথাটা তিনি যে শুধুমাত্র লিখে গিয়েছেন তাই নয়, জীবনের বহু ক্ষেত্রে তিনি নিজের জীবন দিয়ে সেই কথাটাই প্রমাণ করেছেন। সেই কথাটাই গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই নন, আরও অনেকেই কিন্তু তার এই কথাটাই তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন, প্রমাণ করে চলেছেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকাল যেখানে আমাদের আড্ডাটা শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। অর্থাৎ তবু অনন্ত জাগে, এই কথাটা অনেকেই অনেকভাবে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এবং প্রমাণ করে যাচ্ছেন। তো সেরকমই কয়েকজন মানুষের কথা আমি আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যারাও কিনা নিজের জীবন দিয়ে এই কথাটাই প্রমাণ করে চলেছেন। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের অজস্র দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমাদের কাছ থেকে চলে যান আমাদের অত্যন্ত কাছের মানুষজন, কিন্তু তথাপি আমরা জীবনের পথ চলা থামাই না, কারণ তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা এই কথাটাই নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। যেমন ধরুন, কিছুদিন আগেই এক অত্যন্ত সাধারণ এক পরিবারের অদ্ভুত একটি গল্প শুনলাম। ছোট্ট পরিবার, তিনজনের, সেখানে গৃহকর্তা কিছুদিন আগেই তাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তা বলে কি তার অনুপস্থিতি তাদের আদরের মানুষটিকে তাদের থেকে দূরে সরিয়ে দেবে? একেবারেই নন। সেই জন্য তারা একটি অদ্ভুত কাজ করেছেন। তারা সেই ভদ্রলোকের একটি সিলিকন দিয়ে তৈরি মূর্তি নিজের বাড়িতে রেখে দিয়েছেন, যেটা দেখলে মনে হয় যে সেই ভদ্রলোক সশরীরে ওখানে উপস্থিত রয়েছেন। অনেকে এই বিষয়ে অনুসন্ধিৎসুভাবে তাকিয়েছিলেন বটে, কিন্তু আমার এই অদ্ভুত ব্যাপারটি দেখে একটা কথাই মনে হলো যে অবশ্যই আছে দুঃখ, আছে মৃত্যু, কিন্তু তবুও অনন্ত জাগে। তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

চল মন শুধু সেখানের প্রতীক্ষায়, রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার।

এবার আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক বন্ধুর কথা। সেই বন্ধু যে কিনা নিজের জীবনটাই এক অদ্ভুত লক্ষ্য অ্যাচিভ করার জন্য উৎসর্গ করেছে। ব্যাপারটা হলো তার বাবা। তার বাবা অত্যন্ত ভালো একজন মিউজিশিয়ান ছিলেন, কিন্তু তিনি কোনো কারণেই, যে কোনো কারণেই হোক, ভাগ্যের ফেরে সেই জায়গায় পৌঁছতে পারেনি, আর বিস্মৃতিতেই শেষ হয়ে যায় তার জীবন। কিন্তু আমার বন্ধু পণ করেছে যে তার বাবা যেভাবে বিস্মৃতিতে শেষ হয়ে গিয়েছিলেন সেইভাবে সে শেষ হবে না, সে নতুনভাবে, নতুন করে, নতুন উদ্যমে এগিয়ে যাবে, যাতে কিনা তাকে সবাই চেনে এবং তার মাধ্যমেই তার বাবা বেঁচে থাকবে। আর তার এই লড়াইটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা এই কথাটাই নিজের জীবনের মাধ্যমে প্রমাণ করে চলেছেন এবং প্রমাণ করবেন, তবু অনন্ত জাগে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

বাচ্চাটা যখন কাঁদতে কাঁদতে নিজের গ্রাম ছেড়েছিল, তখন সে একটা শপথ নিয়েছিল যে সে গ্রামের নকশাটাই পাল্টে দেবে। আজ থেকে বহু বছর আগে সেই বাচ্চাটির বাবাকে কামড়েছিল একটি সাপ, এবং তার গ্রামের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে সময় লেগে গিয়েছিল অনেকটা, এবং সেখানে পৌঁছানোর আগেই তার বাবা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু সে শপথ নিয়েছিল যে এই পরিস্থিতি সে পাল্টাবে, এবং সে নিজের চেষ্টায় বহু সংগ্রামের পরে আলটিমেটলি একজন প্রতিষ্ঠিত ডক্টর, এবং তার গ্রামের চেহারা সে সত্যি পাল্টে দিয়েছে। এবং তার এই লড়াইকে দেখে আমার একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে ইচ্ছে ডানার আড্ডার আসরে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদের জীবনকে দেখলে আমার জাস্ট একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে যেরকম শেয়ার করেছি সেরকমই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরও একটা অদ্ভুত খবর কিছুদিন আগেই দেখলাম। ব্যাপারটা হলো যে এক ভদ্রলোক তার সমস্ত কাজ ফেলে তিনি রাস্তার গর্ত বুঝিয়ে বেড়ান। তার কারণ হলো কিছু বছর আগে তার এক ছেলে সেই রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। আর যাতে কোনো মায়ের কোল খালি না হয় তার দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি যেখানেই রাস্তার খানাখন্দ দেখেন সেখানেই চলে যান সেই খানাখন্দ ভরিয়ে দিতে। তার জীবনের এই অদ্ভুত লড়াই দেখে আমার একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদের জীবনকে দেখেও আমার এই কথাটাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই সমস্ত মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি, কিন্তু অবশ্যই আজকের আড্ডাটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আর 22শে শ্রাবণ কি, কেন আর কতটা স্পেশাল বাঙালির কাছে, রবি ঠাকুরকে যারা ভালোবাসেন, যারা তাকে পড়েন বা হচ্ছে একদম মনের মধ্যে রেখেছেন, শ্রদ্ধা করেন, তাদের জন্য ঠিক কতটা স্পেশাল সেটা নতুন করে বলতে হবে না, কিন্তু এই আজকের এই স্পেশাল দিনে তাকে স্মরণ করে আমাদের এই আড্ডাটা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে ডট কমে আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা বলছি এবং 22শে শ্রাবণ কতটা আবেগপূর্ণ, কতটা কষ্টের, কতটা কাছের মানুষের কাছে বা কতটা স্মরণীয় সেটা নতুন করে বলার নেই। কিন্তু যখনই আমরা 22শে শ্রাবণের কথাগুলো দেখি বা ফিরে দেখি 22শে শ্রাবণের দিনগুলো, যতটা কষ্টে ঠিক ততটাই কিন্তু লজ্জা। তারই এক টুকরো কিছু কথা আপনার সাথে শেয়ার করব আজকের এই আড্ডায়। একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে গুরুদেব, যার লেখক রানীচন্দ। এবং তার এই গ্রন্থের একেবারে শেষে একটা বর্ণনা আছে 22শে শ্রাবণের, এবং সেই বর্ণনা থেকেই আমরা জানতে পারি ঠিক যে অনুচ্ছেদ, শেষ অনুচ্ছেদ তার ঠিক আগের অনুচ্ছেদের শেষেই লেখা আছে বা তিনি লিখেছেন, গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও কি তিনি সেইভাবেই তো যাবেন। কিন্তু সত্যি কি শেষ বেলায় বা বিদায় বেলায় যেমনটা রবি ঠাকুর যেতে চেয়েছিলেন তেমনটা যেতে পেরেছিলেন? আর কেনই 22শে শ্রাবণ বলা হয় যে খানিকটা হলেও বাঙালির লজ্জার দিন?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখন রবি ঠাকুর একদম শেষ মুহূর্তের সঙ্গী, যখন তিনি বুঝতে পারছেন যে পৃথিবীতে আর কিছুক্ষণের জন্যই তিনি আছেন, তিনি চেয়েছিলেন যে তার শেষ কৃত্যটা সম্পন্ন হোক শান্তিনিকেতনের সেই ছাতিম গাছের তলায়, ঠিক যেখানে অফুরন্ত তিনি ভালোবাসা পেয়েছেন, এবং সেখানে বিনা আড়ম্বরে, বিনা জনতায়, কোনো জনতার সমাগম থাকবে না, কোনো ভিড় থাকবে না, সেখানে তার যেন সম্পন্ন হয় শেষকৃত্য। কিন্তু তা কি হয়েছিল? বরং তার ঠিক উল্টোটাই হয়েছিল। রবি ঠাকুরের বাড়ির নিচে লোকে লোকারণ্য হয়ে যায় তার মৃত্যু সংবাদ পেয়ে। শুধুমাত্র যে লোকে লোকারণ্য তা বললেও ভুল হবে, এই বইয়ে বর্ণনা করা হয়েছে যে মানুষজন স্নান করছেন এবং সেই স্নানের ঘরে ছিটকিনি খুলে ঢুকে পড়ার মতো একটা ভিড়, মানে ভিড়ের একটা ছবি সৃষ্টি হয়েছিল, এবং সবাই মানে একদম লজ্জা ছেড়ে দিয়ে, নিজের সম্মানটুকুকে লুটিয়ে দিয়ে রবি ঠাকুরের সেই চুল দাড়ি কেটে ফেলা দেহকে দেখার জন্য মানে পাগল হয়ে গেছিল। তো যেইটুকুনি সম্মান তিনি চেয়েছিলেন শেষ কৃত্য সম্পন্ন যেভাবে তিনি করতে চেয়েছিলেন, তার ঠিক সেইটুকু তার অল্প অংশটুকুনেও কিন্তু আমরা বাঙালিরা তাকে দিতে পারিনি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ট্রেডো বাংলানি ডট কমে আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা হচ্ছে। এবং 22শে শ্রাবণ বলতে যেটা সবার ফার্স্ট আসে, যেটা মনে আসে, সেটা হচ্ছে রবি ঠাকুরের মৃত্যুদিন বা মৃত্যু দিবস। এই কথাটা বলার সাথে সাথেই আমাদের মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়, সেটা তো ঠিকই, কিন্তু যদি আমরা একটু সেই আসল 22শে শ্রাবণের দিনটায় ফিরে যাই, সেই দিনটার সাথে একটু যদি তাকান, অনেক কিছু ভাবনার আছে যে রাখি বন্ধন উৎসব রবি ঠাকুর এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল বা একটা আলাদাই মাত্রা যোগ করেছিল রবি ঠাকুর। ঠিক সেই রাখি বন্ধন উৎসবে দিনই কিন্তু তিনি মারা যান, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখি পূর্ণিমার দিন দুপুরবেলা। এবং বাংলা সালটা ছিল 1348 সালের 22শে শ্রাবণ এবং ইংরেজি 1941 সালের 7ই।

0: মাঝে মধুর।
1: রাজা বলে যেতে পারে রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ, যে মানুষটা জানে যে সে চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ঠিক কিছু পূর্বে, বলা যেতে পারে মৃত্যুর কিছু পূর্বেও তিনি কিন্তু সৃষ্টি তৈরি করতে একটুও ফাঁক রাখেননি। যেমন তিনি যখন মারা যাচ্ছেন বা মৃত্যুর কিছুক্ষণ আগেই তার শেষ কবিতার রচনা তিনি করে গেছিলেন, এবং যেখানে লেখা আছে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এই অসাধারণ সৃষ্টি শুধুমাত্র রবি ঠাকুরই করতে পারেন, তাই আজও আমরা দিনটিকে স্মরণ করি, এবং আজও কিন্তু আপামর বাঙালির মনে বেঁচে আছে রবি ঠাকুর। অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করি আজকের আড্ডা, এবং আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং আপনার কাছে রবি ঠাকুর কী, আপনার কাছে বাইশে শ্রাবণ কী, সেটাও প্লিজ জানাতে ভুলবেন না, এবং ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আজও সেইভাবে আমাদের আড্ডা এগিয়ে চলবে। 1871 সালে জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পুত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সেদিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। তো পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এই সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1881 থেকে 89 পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। 1890-এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। 1896 সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। আজ আমরা সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলব। বাংলানেট.com এ তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আজকে তার এই জন্মদিনের দিনে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে এসে তার আরও অনেক কিছু অজানা কথা আপনাদেরকে শেয়ার করবো। তবে জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ সৌভিকের সঙ্গে গান মুস্তাফিলের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো কয়েকটি গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রেডিও বাংলা নেট .com-এ তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো ভারত মাতা হলো ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম, যা 1905 সালে তৈরি করা হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন আর সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। অবনীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় যেটাই আমরা মুগ্ধ হই সেটা হচ্ছে তার ছোটদের কাজ। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী এবং স্রষ্টা। তো তিনি ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের প্রথম প্রধান প্রবক্তা ছিলেন, যার ফলে তিনি প্রভাবশালী বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন, যা আধুনিক ভারতীয় চিত্রকলার বিকাশের দিকে পরিচালিত করেছিল। এছাড়াও একজন বিখ্যাত লেখক ছিলেন এবং বিশেষ করে ছোটদের জন্য। অবনী ঠাকুর নামে জনপ্রিয় তার বই রাজকাহিনী, বুড়ো আংলা, নালক এবং ক্ষীরের পুতুল ছিল বাংলা ভাষার শিশু সাহিত্য ও শিল্পের ল্যান্ডমার্ক বলা যেতে পারে। তো ব্রিটিশ রাজ্যের অধীনে আর্ট স্কুলে পড়ানো পশ্চিমা শিল্পের মডেলগুলির প্রভাব মোকাবেলায় ঠাকুর মুঘল এবং রাজপুত শৈলীর আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন। তো বেঙ্গল স্কুল অফ আর্টের অন্যান্য শিল্পীদের সাথে ঠাকুর অজন্তা গুহা থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতীয় শিল্প ইতিহাস থেকে প্রাপ্ত একটি জাতীয়তাবাদী ভারতীয় শিল্পের পক্ষে ওকালতি করেছিলেন। তো ঠাকুরের কাজ এতটাই সফল হয়েছিল যে এটি অবশেষে ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি জাতীয় ভারতীয় শৈলী হিসেবে গৃহীত এবং প্রচারিত হয়েছিল। আমরা আরও কিছু শুনব অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। সঙ্গে থাকুন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব আজ এই বিশেষ দিনে, অর্থাৎ তার জন্মদিনে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলাম আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি শৌভিক। আজ তার এই বিশেষ দিন অর্থাৎ জন্মদিনে চলতে চার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো অবনীন্দ্রনাথ ঠাকুর লন্ডন ভিত্তিক শিল্পী, লেখক এবং লন্ডনের রয়্যাল কলেজ আর্ট এর শেষ সভাপতি উইলিয়াম রথেনস্টাইনের সাথে দীর্ঘ বন্ধুত্ব বজায় রেখেছিলেন। তো 1910 সালের শরৎকালে পৌঁছে রথেনস্টাইন প্রায় এক বছর ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলি সমীক্ষায় অতিবাহিত করেছিল, যার মধ্যে রয়েছে অজন্তার প্রাচীন বৌদ্ধ গুহা, গোয়ালিয়রের জৈন খোদাই এবং বেনারসের হিন্দু প্যানোলওয়ালি। তো তিনি কলকাতায় শেষ করেন, যেখানে তিনি অবনীন্দ্রনাথ এবং তার ছাত্রদের সাথে আঁকতেন এবং ছবি আঁকতেন। বেঙ্গল স্কুল শৈলীর উপাদানগুলিকে নিজের অনুশীলনে শুষে নেওয়ার চেষ্টাও করেছিলেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনার সূচনা করেছিল। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রথেনস্টাইনের লন্ডনের বাড়িতে বসবাসের সময়, যার ফলে গীতাঞ্জলির ইংরেজি ভাষার সংস্করণ প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির প্রকাশ ঠাকুর পরিবারকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, যা অবনীন্দ্রনাথের শৈল্পিক প্রকল্পগুলিকে পশ্চিমে আরও পরিচিত করতে সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির তালিকা যদি আমি ভাবি, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির তালিকা যেমন অশোকের রানী 1910 সালে করেছিলেন, ভারত মাতা, ফেরিল্যান্ড ইলাস্ট্রেশন, গণেশ জননী, ঔরঙ্গজেবের দ্বারা শিকোহের মাথা পরীক্ষা করেছেন, অবিসারিকা, বাবা গণেশ, নির্বাসিত চক্ষ 1904 সালে করেছিলেন, ইয়া এবং ইয়া 1915 সালে, চৈতন্য আর অনুগামীদের সাথে পুরীর সমুদ্র সৈকত 1915 সালে, কাঁচা এবং দেবযানী, মুসৌরি, পাহাড়ে চন্দ্রোদয়, মুনলাইট মিউজিক পার্টি, রাধিকা শ্রীকৃষ্ণের প্রতিকৃতির দিকে তাকিয়ে শাহজাহান তাজের স্বপ্ন দেখেছেন 1909, যমুনা নদীর ধারে শ্রীরাধা। তো এইভাবে আমরা যদি ছবিগুলো তার দেখি, সত্যি অবাক হয়ে যেতে হয় এবং মুগ্ধ হয়ে যেতে হয়। কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই বিশেষ একটা শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে শৌভিকের সঙ্গে। আবারও কিছু গান, তারপর আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় ফিরে আসুন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা নিয়ে। তো এবার একটু উপন্যাসের দিকে আমরা নজর দেব। আসলে উপন্যাসের যে ব্যাপারটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস যদি পড়তে ইচ্ছে করে আজই তার এই বিশেষ জন্মদিনের দিনে পড়তে পারেন শকুন্তলা। 1895 সালে তিনি লিখেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই হচ্ছে শকুন্তলা। সংস্কৃত সাহিত্যে অবলম্বনে লেখাই শকুন্তলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলী প্রকাশে উদ্যোগী হলে তাঁরই অনুরোধে অবনীন্দ্রনাথ শকুন্তলা রচনা করেন। এবং এই বই রচনাকালে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে অভয় দিয়ে বলেছিলেন, তুমি লেখোই না, ভাষার কিছু দোষ হয়, আমি তো আছি। তারপর ধরুন ক্ষীরের পুতুলের কথায় আসি। 1896 সালে লিখেছিলেন ক্ষীরের পুতুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা উপন্যাস হচ্ছে এই ক্ষীরের পুতুল। দীপনগরের রাজার দুই রানী ছিল, একজন সুয়োরানী এবং অন্যজন দুয়োরানী। রাজা সুয়োরানীকে 7টি প্রাসাদ, 700 পরিচারিকা, 7 রাজ্য থেকে সেরা অলঙ্কার, 7টা উদ্যান এবং 7টা রথ উপহার দিয়েছিলেন। তিনি দুয়োরানীকে অবহেলা করেছিলেন এবং তাকে একটা ভাঙা ঘর, একটা বধির ও বোবা দাসী, ছেঁড়া পোশাক এবং নোংরা বিছানা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন সাথে? একটি মায়াবী বানরছানা। আর সেই নিয়েই এই কাহিনী ক্ষীরের পুতুল। তারপর ধরুন রাজকাহিনী, 1909 সালে লিখেছিলেন। টডের রাজপুতদের কাহিনী অবলম্বনে মধ্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব, ত্যাগের কাহিনী। টডের গল্প প্রেরণা হলেও রাজকাহিনীতে রূপ দেখা রেখা দিয়েছিলেন অবনীন্দ্রনাথ নিজের মতো করেই। 1916 সালে আরেকটা লিখেছিলেন, নালক। আসলে নালক হলো গৌতম বুদ্ধের গল্প। দেবল ঋষি যোগে বসেছিলেন, ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটল, চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন, কপিলা বস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলাতেই। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগলো বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। তারপর ধরুন 1941 সালে বুড়ো আংলা। নাম হৃদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন, তার উপর যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। অষ্টমী করেই দিন কাটত তার। মানুষ বলো, পশু পাখি বলো, কীটপতঙ্গ বলো, সবাই অতিষ্ঠ তার ওই জ্বালাতনে। একদিন সেই হৃদয় কি করল না, গণেশ ঠাকুরের পিছনে লাগল। আর যাবে কোথায়? ভীষণ রেগে মেগে গণেশ ঠাকুর তাকে এমন অভিশাপ দিলেন যে দেখতে না দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে সে সবতি বুড়ো আংলা জক হয়ে গেল হৃদয়। তাই নিয়েই এই উপন্যাস বুড়ো আংলা, লেখকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। যদি কখনো পড়া না হয়ে থাকে, আজ এই জন্মদিনের বিশেষ দিনে পড়তেই পারেন বুড়ো আংলা। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সে নিয়ে চলছে গান মুসাফিরে, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো প্রথম দিকে আমরা যতটুকু জানি যে তিনি ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং এবং জল রঙের কাজ শিখলেও পরবর্তীকালে তিনি আইরিশ ইলিউমিনেশন এবং মুঘল মিনিয়েচারের প্রতি আকৃষ্ট হয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশেই বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি চিত্রকলার চর্চা শুরু করেন। এবং তিনি শ্বেত অভিসারিকার বিখ্যাত ছবিটি আঁকার পর কৃষ্ণলীলা সিরিজ শুরু করেন, আর এই সিরিজ আঁকতে গিয়ে 1897 সালেই তার সঙ্গে পরিচয় ঘটে প্রখ্যাত ইংরেজ শিল্পী এবং শিল্পতাত্ত্বিক ই.বি. হ্যাভেলের। এই দুইজনের যৌথ প্রয়াসে কলকাতায় নব্য ভারতীয় ধারার ভিত্তি স্থাপিত হয়। 1897 সালে তিনি আঁকেন রাধাকৃষ্ণ চিত্রমালা, ভারতীয় আধুনিকতার এক নতুন দিক দর্শনের সূচনা হয়েছিল এই সময়ের হাত ধরেই। তো আমরা তো অনেক কিছুই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কিন্তু অজানা আরেকটা দিক আপনাদের বলি যারা জানেন না। এইসবের পাশাপাশি অবন ঠাকুর, আমরা সবাই তাকে অবন ঠাকুর হিসেবেই চিনতাম, এবং এই অবন ঠাকুর ছিলেন একজন এসরাজ বাদক, এবং একাধারে যেরকম এসরাজ বাদক সেরকম অভিনেতাও। তো নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেছিলেন, কর্মজীবন বলে আমার কিছু নেই, অতি নিষ্কর্মা মানুষ আমি, নিজ হতে চেষ্টা ছিল না কখনো কিছু করবার, এখনো নেই, তবে খাটিয়ে নিলে খাটতে পারি, এই পর্যন্ত। আমরা তো এর আগে কথা বলেইছি তার লেখার কথা, উপন্যাসের কথা, তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো 4475039657 তে অবশ্যই জানাবেন, আর আবারও আমরা করজোড়ে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম radiobanglanet.com এর পক্ষ থেকে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com এর সঙ্গে। আজ আসি।

আহা, বারান্দায় আয়েশ করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েস করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

তুই কার কথা ভাবছিস, ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস, চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: আমাদের ছুটি ছুটি চলে বলুটি ওই আনন্দ ঝরনা।
1: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
2: অন্য কোথাও চল?
3: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনারও ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁড়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিল, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে, আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেস খেয়ে যাবো। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনোরকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে। তো সে বুঝে গেছিলো কোনোভাবে, পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, মা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অব্দিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সবে নীরবে হৃদয়ে মম, রবি ঠাকুরের এই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমাদের আজকের পপকর্ন আমরা সাজিয়েছি তাঁরই গান আর লেখা দিয়ে। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের ওপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেন, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। ইউ যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করল। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জীবদ্দশায় তার নিজের কাছের মানুষদের চলে যেতে দেখতে হয়েছে, যা তাকে বারবার করে শোকাচ্ছন্ন করেছে। কবিগুরুর লেখা 1326 বঙ্গাব্দের কার্তিক মাসে, কৃতজ্ঞ শোক থেকে কিছুটা অংশ আপনার জন্য। এবার চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শ্মশান হতে বাপ ফিরে এলো। তখন 7 বছরের ছেলেটি গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জানালার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালবেলার রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞাসা করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। 1326 বঙ্গাব্দের আশ্বিন মাসে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন থেকে কিছুটা অংশ। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের এই রবি ঠাকুরের লেখা আর গানে সাজানো এই বিশেষ অনুষ্ঠান নিয়ে থাকব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা, সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসল, বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতের শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবন কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? প্রথম শোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1326 বঙ্গাব্দে আষাঢ় মাসে লেখা, সেখান থেকেই কিছুটা অংশ আপনার জন্য। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের এই বিশেষ অনুষ্ঠান 22শে শ্রাবণ নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে তাঁরই লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনালাম। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তবে যেতে যেতে অবশ্যই রেখে যাব রবি ঠাকুরের গান আপনার জন্য। দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে। তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত, মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে। তাই মন কেমনের এলো

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
5: কি লিখি তোমায় প্রিয়তম,
4: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তবু অনন্ত জাগে, এই কথাটাই গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গতকাল ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো তার প্রয়াণ দিবসে তারই একটি অনবদ্য সৃষ্টির কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, তবু অনন্ত জাগে। এই কথাটা তিনি যে শুধুমাত্র লিখে গিয়েছেন তাই নয়, জীবনের বহু ক্ষেত্রে তিনি নিজের জীবন দিয়ে সেই কথাটাই প্রমাণ করেছেন। সেই কথাটাই গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই নন, আরও অনেকেই কিন্তু তার এই কথাটাই তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন, প্রমাণ করে চলেছেন। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকাল যেখানে আমাদের আড্ডাটা শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। অর্থাৎ তবু অনন্ত জাগে, এই কথাটা অনেকেই অনেকভাবে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এবং প্রমাণ করে যাচ্ছেন। তো সেরকমই কয়েকজন মানুষের কথা আমি আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যারাও কিনা নিজের জীবন দিয়ে এই কথাটাই প্রমাণ করে চলেছেন। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের অজস্র দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমাদের কাছ থেকে চলে যান আমাদের অত্যন্ত কাছের মানুষজন, কিন্তু তথাপি আমরা জীবনের পথ চলা থামাই না, কারণ তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা এই কথাটাই নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। যেমন ধরুন, কিছুদিন আগেই এক অত্যন্ত সাধারণ এক পরিবারের অদ্ভুত একটি গল্প শুনলাম। ছোট্ট পরিবার, তিনজনের, সেখানে গৃহকর্তা কিছুদিন আগেই তাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তা বলে কি তার অনুপস্থিতি তাদের আদরের মানুষটিকে তাদের থেকে দূরে সরিয়ে দেবে? একেবারেই নন। সেই জন্য তারা একটি অদ্ভুত কাজ করেছেন। তারা সেই ভদ্রলোকের একটি সিলিকন দিয়ে তৈরি মূর্তি নিজের বাড়িতে রেখে দিয়েছেন, যেটা দেখলে মনে হয় যে সেই ভদ্রলোক সশরীরে ওখানে উপস্থিত রয়েছেন। অনেকে এই বিষয়ে অনুসন্ধিৎসুভাবে তাকিয়েছিলেন বটে, কিন্তু আমার এই অদ্ভুত ব্যাপারটি দেখে একটা কথাই মনে হলো যে অবশ্যই আছে দুঃখ, আছে মৃত্যু, কিন্তু তবুও অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা। সেই বন্ধু যে কিনা নিজের জীবনটাই এক অদ্ভুত লক্ষ্য অ্যাচিভ করার জন্য উৎসর্গ করেছে। ব্যাপারটা হলো তার বাবা, তার বাবা অত্যন্ত ভালো একজন মিউজিশিয়ান ছিলেন, কিন্তু তিনি কোনো কারণেই, যে কোনো কারণেই হোক, ভাগ্যের ফেরে সেই জায়গায় পৌঁছতে পারেনি আর বিস্মৃতিতেই শেষ হয়ে যায় তার জীবন। কিন্তু আমার বন্ধু পণ করেছে যে তার বাবা যেভাবে বিস্মৃতিতে শেষ হয়ে গিয়েছিলেন সেইভাবে সে শেষ হবে না, সে নতুনভাবে, নতুন করে, নতুন উদ্যমে এগিয়ে যাবে, যাতে কিনা তাকে সবাই চেনে এবং তার মাধ্যমেই তার বাবা বেঁচে থাকবে। আর তার এই লড়াইটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যারা কিনা এই কথাটাই নিজের জীবনের মাধ্যমে প্রমাণ করে চলেছেন এবং প্রমাণ করবেন, তবু অনন্ত জাগে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

বাচ্চাটা যখন কাঁদতে কাঁদতে নিজের গ্রাম ছেড়েছিল, তখন সে একটা শপথ নিয়েছিল যে সে গ্রামের নকশাটাই পাল্টে দেবে। আজ থেকে বহু বছর আগে সেই বাচ্চাটির বাবাকে কামড়েছিল একটি সাপ, এবং তার গ্রামের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে সময় লেগে গিয়েছিল অনেকটা, এবং সেখানে পৌঁছানোর আগেই তার বাবা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু সে শপথ নিয়েছিল যে এই পরিস্থিতি সে পাল্টাবে, এবং সে নিজের চেষ্টায় বহু সংগ্রামের পরে আলটিমেটলি একজন প্রতিষ্ঠিত ডক্টর, এবং তার গ্রামের চেহারা সে সত্যিই পাল্টে দিয়েছে। এবং তার এই লড়াইকে দেখে আমার একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানেট ডট কমে ইচ্ছে ডানার আড্ডার আসরে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদের জীবনকে দেখলে আমার জাস্ট একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে যেরকম শেয়ার করেছি সেরকমই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরও একটা অদ্ভুত খবর কিছুদিন আগেই দেখলাম। ব্যাপারটা হলো যে এক ভদ্রলোক তার সমস্ত কাজ ফেলে তিনি রাস্তার গর্ত বুঝিয়ে বেড়ান। তার কারণ হলো কিছু বছর আগে তার এক ছেলে সেই রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। আর যাতে কোনো মায়ের কোল খালি না হয় তার দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি যেখানেই রাস্তার খানাখন্দ দেখেন সেখানেই চলে যান সেই খানাখন্দ ভরিয়ে দিতে। তার জীবনের এই অদ্ভুত লড়াই দেখে আমার একটা কথাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদের জীবনকে দেখেও আমার এই কথাটাই মনে হয়, তবু অনন্ত জাগে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই সমস্ত মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়া রাতা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্ধরিয়া রাতায় আমি আছি, কিন্তু অবশ্যই আজকের রাতাটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আর 22শে শ্রাবণ কি, কেন আর কতটা স্পেশাল বাঙালির কাছে, রবি ঠাকুরকে যারা ভালোবাসেন, যারা তাকে পড়েন বা হচ্ছে একদম মনের মধ্যে রেখেছেন, শ্রদ্ধা করেন, তাদের জন্য ঠিক কতটা স্পেশাল সেটা নতুন করে বলতে হবে না, কিন্তু এই আজকের এই স্পেশাল দিনে তাকে স্মরণ করে আমাদের এই আড্ডাটা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে ডট কমে আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা বলছি, এবং 22শে শ্রাবণ কতটা আবেগপূর্ণ, কতটা কষ্টের, কতটা কাছের মানুষের কাছে বা কতটা স্মরণীয় সেটা নতুন করে বলার নেই। কিন্তু যখনই আমরা 22শে শ্রাবণের কথাগুলো দেখি বা ফিরে দেখি 22শে শ্রাবণের দিনগুলো, যতটা কষ্টে ঠিক ততটাই কিন্তু লজ্জা। তারই এক টুকরো কিছু কথা আপনার সাথে শেয়ার করব আজকের এই আড্ডায়। একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে গুরুদেব, যার লেখক রানীচন্দ। এবং তার এই গ্রন্থের একেবারে শেষে একটা বর্ণনা আছে 22শে শ্রাবণের, এবং সেই বর্ণনা থেকেই আমরা জানতে পারি ঠিক যে অনুচ্ছেদ, শেষ অনুচ্ছেদ তার ঠিক আগের অনুচ্ছেদের শেষেই লেখা আছে বা তিনি লিখেছেন, গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও কি তিনি সেইভাবেই তো যাবেন। কিন্তু সত্যি কি শেষ বেলায় বা বিদায় বেলায় যেমনটা রবি ঠাকুর যেতে চেয়েছিলেন তেমনটা যেতে পেরেছিলেন? আর কেনই 22শে শ্রাবণ বলা হয় যে খানিকটা হলো বাঙালির লজ্জার দিন?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখন রবি ঠাকুর একদম শেষ মুহূর্তের সঙ্গী, যখন তিনি বুঝতে পারছেন যে পৃথিবীতে আর কিছুক্ষণের জন্যই তিনি আছেন, তিনি চেয়েছিলেন যে তার শেষ কৃত্যটা সম্পন্ন হোক শান্তিনিকেতনের সেই ছাতিম গাছের তলায়, ঠিক যেখানে অফুরন্ত তিনি ভালোবাসা পেয়েছেন, এবং সেখানে বিনা আড়ম্বরে, বিনা জনতায়, কোনো জনতার সমাগম থাকবে না, কোনো ভিড় থাকবে না, সেখানে তার যেন সম্পন্ন হয় শেষকৃত্য। কিন্তু তা কি হয়েছিল? বরং তার ঠিক উল্টোটাই হয়েছিল। রবি ঠাকুরের বাড়ির নিচে লোকে লোকারণ্য হয়ে যায় তার মৃত্যু সংবাদ পেয়ে। শুধুমাত্র যে লোকের লোকারণ্য তা বললেও ভুল হবে, এই বইয়ে বর্ণনা করা হয়েছে যে মানুষজন স্নান করছেন এবং সেই স্নানের ঘরে ছিটকিনি খুলে ঢুকে পড়ার মতো একটা ভিড়, মানে ভিড়ের একটা ছবি সৃষ্টি হয়েছিল, এবং সবাই মানে একদম লজ্জা ছেড়ে দিয়ে, নিজের সম্মানটুকুকে লুটিয়ে দিয়ে রবি ঠাকুরের সেই চুল দাড়ি কেটে ফেলা দেহকে দেখার জন্য মানে পাগল হয়ে গেছিল। তো যেইটুকুনি সম্মান তিনি চেয়েছিলেন শেষ কৃত্য সম্পন্ন যেভাবে তিনি করতে চেয়েছিলেন, তার ঠিক সেইটুকু, তার অল্প অংশটুকুনেও কিন্তু আমরা বাঙালিরা তাকে দিতে পারিনি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

radiobanglani.com এ আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা হচ্ছে এবং 22শে শ্রাবণ বলতে যেটা সবার ফার্স্ট আসে, যেটা মনে আসে, সেটা হচ্ছে রবি ঠাকুরের মৃত্যুদিন বা মৃত্যু দিবস। এই কথাটা বলার সাথে সাথেই আমাদের মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়, সেটা তো ঠিকই, কিন্তু যদি আমরা একটু সেই আসল 22শে শ্রাবণের দিনটায় ফিরে যাই, সেই দিনটার সাথে একটু যদি তাকান, অনেক কিছু ভাবনার আছে যে রাখি বন্ধন উৎসব রবি ঠাকুর এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল বা একটা আলাদাই মাত্রা যোগ করেছিল রবি ঠাকুর, ঠিক সেই রাখি বন্ধন উৎসবে দিনই কিন্তু তিনি মারা যান, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখি পূর্ণিমার দিন দুপুরবেলা। এবং বাংলা সালটা ছিল 1348 সালের 22শে শ্রাবণ এবং ইংরেজি 1941 সালের 7ই অগস্ট।

রাজা বলা যেতে পারে রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ, যে মানুষটা জানে যে সে চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ঠিক কিছু পূর্বে, বলা যেতে পারে মৃত্যুর কিছু পূর্বেও তিনি কিন্তু সৃষ্টি তৈরি করতে একটুও ফাঁক রাখেননি। যেমন, তিনি যখন মারা যাচ্ছেন বা মৃত্যুর কিছুক্ষণ আগেই তার শেষ কবিতার রচনা তিনি করে গেছিলেন, এবং যেখানে লেখা আছে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। এই অসাধারণ সৃষ্টি শুধুমাত্র রবি ঠাকুরই করতে পারেন, তাই আজও আমরা দিনটিকে স্মরণ করি, এবং আজও কিন্তু আপামর বাঙালির মনে বেঁচে আছে রবি ঠাকুর। অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করি আজকের আড্ডা, এবং আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং আপনার কাছে রবি ঠাকুর কী, আপনার কাছে বাইশে শ্রাবণ কী, সেটাও প্লিজ জানাতে ভুলবেন না, এবং ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আজও সেভাবে আমাদের আড্ডা এগিয়ে চলবে। 1871 সালে জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পুত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সেদিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। তো পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এই সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1881 থেকে 1889 পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। 1890-এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। 1896 সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। আজ আমরা সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলব। বাংলানেট.কমে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আজকে তার এই জন্মদিনের দিনে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে এসে তার আরও অনেক কিছু অজানা কথা আপনাদেরকে শেয়ার করবো। তবে জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কমে সৌভিকের সঙ্গে গান মুস্তাফিলের আড্ডা। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো কয়েকটি গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রেডিও বাংলা নেট ডট কমে তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো ভারত মাতা হলো ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম, যা 1905 সালে তৈরি করা হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন আর সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। অবনীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় যেটাই আমরা মুগ্ধ হই সেটা হচ্ছে তার ছোটদের কাজ। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী এবং স্রষ্টা। তো তিনি ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের প্রথম প্রধান প্রবক্তা ছিলেন, যার ফলে তিনি প্রভাবশালী বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন, যা আধুনিক ভারতীয় চিত্রকলার বিকাশের দিকে পরিচালিত করেছিল। এছাড়াও একজন বিখ্যাত লেখক ছিলেন এবং বিশেষ করে ছোটদের জন্য। অবনী ঠাকুর নামে জনপ্রিয় তার বই রাজকাহিনী, বুড়ো আংলা, নালক এবং ক্ষীরের পুতুল ছিল বাংলা ভাষার শিশু সাহিত্য ও শিল্পের ল্যান্ডমার্ক বলা যেতে পারে। তো ব্রিটিশ রাজ্যের অধীনে আর্ট স্কুলে পড়ানো পশ্চিমা শিল্পের মডেলগুলির প্রভাব মোকাবেলায় ঠাকুর মুঘল এবং রাজপুত শৈলীর আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন। তো বেঙ্গল স্কুল অফ আর্টের অন্যান্য শিল্পীদের সাথে ঠাকুর অজন্তা গুহা থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতীয় শিল্প ইতিহাস থেকে প্রাপ্ত একটি জাতীয়তাবাদী ভারতীয় শিল্পের পক্ষে ওকালতি করেছিলেন। তো ঠাকুরের কাজ এতটাই সফল হয়েছিল যে এটি অবশেষে ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি জাতীয় ভারতীয় শৈলী হিসেবে গৃহীত এবং প্রচারিত হয়েছিল। আমরা আরও কিছু শুনব অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্ব আজ এই বিশেষ দিনে, অর্থাৎ তার জন্মদিনে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলাম আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আমি শৌভিক। আজ তার এই বিশেষ দিন অর্থাৎ জন্মদিনে চলতে যার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো অবনীন্দ্রনাথ ঠাকুর লন্ডন ভিত্তিক শিল্পী, লেখক এবং লন্ডনের রয়্যাল কলেজ আর্ট এর শেষ সভাপতি উইলিয়াম রথেনস্টাইনের সাথে দীর্ঘ বন্ধুত্ব বজায় রেখেছিলেন। তো 1910 সালের শরৎকালে পৌঁছে রথেনস্টাইন প্রায় এক বছর ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলির সমীক্ষায় অতিবাহিত করেছিল, যার মধ্যে রয়েছে অজন্তার প্রাচীন বৌদ্ধ গুহা, গোয়ালিয়রের জৈন খোদাই এবং বেনারসের হিন্দু প্যানোলওয়ালি। তো তিনি কলকাতায় শেষ করেন, যেখানে তিনি অবনীন্দ্রনাথ এবং তার ছাত্রদের সাথে আঁকতেন এবং ছবি আঁকতেন। বেঙ্গল স্কুল শৈলীর উপাদানগুলিকে নিজের অনুশীলনে শুষে নেওয়ার চেষ্টাও করেছিলেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনার সূচনা করেছিল। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রথেনস্টাইনের লন্ডনের বাড়িতে বসবাসের সময়, যার ফলে গীতাঞ্জলির ইংরেজি ভাষার সংস্করণ প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির প্রকাশ ঠাকুর পরিবারকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, যা অবনীন্দ্রনাথের শৈল্পিক প্রকল্পগুলিকে পশ্চিমে আরও পরিচিত করতে সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির তালিকা যদি আমি ভাবি, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির তালিকা যেমন অশোকের রানী 1910 সালে করেছিলেন, ভারত মাতা, ফেরিল্যান্ড ইলাস্ট্রেশন, গণেশ জননী, ঔরঙ্গজেবের দ্বারা শিকোহের মাথা পরীক্ষা করেছেন, অভিসারিকা, বাবা গণেশ, নির্বাসিত যক্ষ 1904 সালে করেছিলেন, ইয়া এবং ইয়া 1915 সালে, চৈতন্য আর অনুগামীদের সাথে পুরীর সমুদ্র সৈকত 1915 সালে, কাঁচা এবং দেবযানী, মুসৌরি পাহাড়ে চন্দ্রোদয়, মুনলাইট মিউজিক পার্টি, রাধিকা শ্রীকৃষ্ণের প্রতিকৃতির দিকে তাকিয়ে শাহজাহান তাজের স্বপ্ন দেখেছেন 1909, যমুনা নদীর ধারে শ্রীরাধা। তো এইভাবে আমরা যদি ছবিগুলো তার দেখি, সত্যি অবাক হয়ে যেতে হয় এবং মুগ্ধ হয়ে যেতে হয়। কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই বিশেষ একটা শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কমে গান মুসাফিরে শৌভিকের সঙ্গে। আবারও কিছু গান, তারপর আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় ফিরে আসবো। চলুন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবারও অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা নিয়ে। তো এবার একটু উপন্যাসের দিকে আমরা নজর দেব। আসলে উপন্যাসের যে ব্যাপারটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস যদি পড়তে ইচ্ছে করে আজই তার এই বিশেষ জন্মদিনের দিনে পড়তে পারেন শকুন্তলা। 1895 সালে তিনি লিখেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই হচ্ছে শকুন্তলা। সংস্কৃত সাহিত্যে অবলম্বনে লেখাই শকুন্তলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলী প্রকাশে উদ্যোগী হলে তাঁরই অনুরোধে অবনীন্দ্রনাথ শকুন্তলা রচনা করেন এবং এই বই রচনাকালে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে অভয় দিয়ে বলেছিলেন, তুমি লেখোই না, ভাষার কিছু দোষ হয়, আমি তো আছি। তারপর ধরুন ক্ষীরের পুতুলের কথায় আসি। 1896 সালে লিখেছিলেন ক্ষীরের পুতুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা উপন্যাস হচ্ছে এই ক্ষীরের পুতুল। দীপনগরের রাজার দুই রানী ছিল, একজন সুয়োরানী এবং অন্যজন দুয়োরানী। রাজা সুয়োরানীকে 7টি প্রাসাদ, 700 পরিচারিকা, 7 রাজ্য থেকে সেরা অলঙ্কার, 7টা উদ্যান এবং 7টা রথ উপহার দিয়েছিলেন। তিনি দুয়োরানীকে অবহেলা করেছিলেন এবং তাকে একটা ভাঙা ঘর, একটা বধির ও বোবা দাসী, ছেঁড়া পোশাক এবং নোংরা বিছানা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন সাথে? একটি মায়াবী বানরছানা। আর সেই নিয়েই এই কাহিনী ক্ষীরের পুতুল। তারপর ধরুন রাজকাহিনী। 1909 সালে লিখেছিলেন। টডের রাজপুতদের কাহিনী অবলম্বনে মধ্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব, ত্যাগের কাহিনী। টডের গল্প প্রেরণা হলেও রাজকাহিনীতে রূপ দেখা রেখা দিয়েছিলেন অবনীন্দ্রনাথ নিজের মতো করেই। 1916 সালে আরেকটা লিখেছিলেন, নালক। আসলে নালক হলো গৌতম বুদ্ধের গল্প। দেবল ঋষি যোগে বসেছিলেন, ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটল, চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন, কপিলা বস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলাতেই। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগল বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। তারপর ধরুন 1941 সালে বুড়ো আংলা। নাম হৃদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন, তার উপর যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। অষ্টমী করেই দিন কাটত তার। মানুষ বলো, পশু পাখি বলো, কীটপতঙ্গ বলো, সবাই অতিষ্ঠ তার ওই জ্বালা তুনে। একদিন সেই হৃদয় কি করল না, গণেশ ঠাকুরের পিছনে লাগল। আর যাবে কোথায়? ভীষণ রেগে মেগে গণেশ ঠাকুর তাকে এমন অভিশাপ দিলেন যে দেখতে না দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে শেষ অবধি বুড়ো আংলা জক হয়ে গেল হৃদয়। তাই নিয়েই এই উপন্যাস বুড়ো আংলা, লেখকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। যদি কখনো পড়া না হয়ে থাকে, আজ এই জন্মদিনের বিশেষ দিনে পড়তেই পারেন বুড়ো আংলা। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সে নিয়ে চলছে গান মুসাফিরে, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো প্রথম দিকে আমরা যতটুকু জানি যে তিনি ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং এবং জল রঙের কাজ শিখলেও পরবর্তীকালে তিনি আইরিশ ইলিউমিনেশন এবং মুঘল মিনিয়েচারের প্রতি আকৃষ্ট হয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশেই বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি চিত্রকলার চর্চা শুরু করেন। এবং তিনি শ্বেত অভিসারিকার বিখ্যাত ছবিটি আঁকার পর কৃষ্ণলীলা সিরিজ শুরু করেন, আর এই সিরিজ আঁকতে গিয়ে 1897 সালেই তার সঙ্গে পরিচয় ঘটে প্রখ্যাত ইংরেজ শিল্পী এবং শিল্পতাত্ত্বিক ই.বি. হ্যাভেলের। এই দুইজনের যৌথ প্রয়াসে কলকাতায় নব্য ভারতীয় ধারার ভিত্তি স্থাপিত হয়। 1897 সালে তিনি আঁকেন রাধাকৃষ্ণ চিত্রমালা, ভারতীয় আধুনিকতার এক নতুন দিক দর্শনের সূচনা হয়েছিল এই সময়ের হাত ধরেই। তো আমরা তো অনেক কিছুই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কিন্তু অজানা আরেকটা দিক আপনাদের বলি যারা জানেন না। এই সবের পাশাপাশি অবন ঠাকুর, আমরা সবাই তাকে অবন ঠাকুর হিসেবেই চিনতাম, এবং এই অবন ঠাকুর ছিলেন একজন এসরাজ বাদক, এবং একাধারে যেরকম এসরাজ বাদক সেরকম অভিনেতাও। তো নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেছিলেন, কর্মজীবন বলে আমার কিছু নেই, অতি নিষ্কর্মা মানুষ আমি, নিজ হতে চেষ্টা ছিল না কখনো কিছু করবার, এখনো নেই, তবে খাটিয়ে নিলে খাটতে পারি, এই পর্যন্ত। আমরা তো এর আগে কথা বলেইছি তার লেখার কথা, উপন্যাসের কথা, তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো 4447503965712 তে অবশ্যই জানাবেন, আর আবারও আমরা করজোড়ে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম radiobanglanet.com-এর পক্ষ থেকে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com-এর সঙ্গে।

0: দেখানা।
1: আহা, বারান্দায় আয়েস করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +44 750 3965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। www.hakkagarden.co.uk।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে

0: থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েশ করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

কার কথা ভাবছিস? ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস? চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

তাকে শুধু তুই আর আমি বসবো, জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনারও ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবেই মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁড়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিল, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে আশেপাশে তাকিয়ে, যে সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেস খেয়ে যাবো। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনোরকম কেটে পড়তে পারলে বাজি সেই সময় দোকান থেকে। তো সে বুঝে গেছিলো কোনোভাবে, পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি। আজ অবধিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখুন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

রবে নীরবে হৃদয়ে মম, রবি ঠাকুরের এই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। রবে হৃদয়ে মম, রবি ঠাকুরের এই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের ওপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। ইউ যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করল। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জীবদ্দশায় তার নিজের কাছের মানুষদের চলে যেতে দেখতে হয়েছে, যা তাকে বারবার করে শোকাচ্ছন্ন করেছে। কবিগুরুর লেখা 1326 বঙ্গাব্দের কার্তিক মাসে, কৃতজ্ঞ শোক থেকে কিছুটা অংশ আপনার জন্য। এবার চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শ্মশান হতে বাপ ফিরে এলো। তখন 7 বছরের ছেলেটি গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জানালার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালবেলার রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞাসা করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। 1326 বঙ্গাব্দের আশ্বিন মাসে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন থেকে কিছুটা অংশ। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের এই রবি ঠাকুরের লেখা আর গানে সাজানো এই বিশেষ অনুষ্ঠান নিয়ে থাকব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা, সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসল, বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতের শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবন কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? প্রথম শোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1326 বঙ্গাব্দের আষাঢ় মাসে লেখা, সেখান থেকেই কিছুটা অংশ আপনার জন্য। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের এই বিশেষ অনুষ্ঠান 22শে শ্রাবণ নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে তাঁরই লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনালাম। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। আজকের মতো এখানে শেষ করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তবে যেতে যেতে অবশ্যই রেখে যাব রবি ঠাকুরের গান আপনার জন্য। দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে

এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আমি